0: বাড়ি কাইকি পকাইব? এটা কি ন্যায় মা?
1: তুমি তো নিজে মলা বিলে এটা নেই আম বাড়ি পকাইছ।
0: তুমি কোন দেখিছিল?
2: হ্যাঁ, কালি রাতে তোমার বিলে বিলে পাটি করছিল, মু শুনিছি।
0: মোটে নুহ, বিলে কেমিতি মলা, কেতে বড় মলা, আমি কিছু জানুনু।
2: বহুত গন্ধ হচ্ছে, যেমিতি হলে কিছু কর, নহলে মু এ ঘর রই পারবিনি কই দউছি।
0: পিঙ্কি আমার ঠিক কইছি, বিলেটা যদি মরি পড়ছি তার গোটে কিছু ব্যবস্থা করিবা না, আম ঘরকু বি গন্ধ যাউছি।
2: হউ হেলা, বিলেই তো আম বাড়িরে পড়ু কি আম বাড়িরে পড়ু, এইটা তো আম দি ঘরের সমস্যা, তুমি আডে রহিলে কি হব? চলো তার গোটে উপায় করিবা।
0: উপায় কিস? তাকু যেমিতি হও একটু হটাইবাকু হব, অধিক পচি গলে কিছু করি হবনি।
2: দূরকু তো নেই হবনি, এইটি যেটি পকাইলে বি লোকে আমাকে পাটি করিবে।
0: মলা, তোমাকে বুঝাইয়াকু পড়িব না, তুম বাড়িরে যেমিতি কে পকাইছি বলে তুমি কহুছ, তুমি সেমতি আহকা বাড়িকু পকাই দিও, বাস, না থিব বাউঁশ না বাজিব বয়সি।
3: আলো পিঙ্কি, গলু দেখি আসিবু, আর পক্ষ ঘরে বাহারে কেউ অছন্তি কি?
2: যাউছি। তাঙ্কর কবাট দিয়া হেইছি, কেহি বাহারে নাহান্তি,
3: ভরুক বোধে কেহি উঠি নথিবে। চাল দি জন মিশি ধরাধরি করি সে পাখকু পকাই দেবা,
0: যেমিতি হোক কলঙ্কটা হটিলে হেলা।
2: হ্যাঁ চাল সেইয়া করিবা। পিঙ্কি, যা না মা সেই দাঁড় ঘর কাঁথ পাখরে ছিড়া গুড়াটে অছি নেই আসিবু।
0: গোটে কাম কর, নাকরে লুগাখানে এটা গুড়াই বাঁধি দিও, গন্ধটা তো জনা পড়বনি, মু বি বাঁধুছি।
2: এইটা বুড়া,
0: চাল যেতে চঞ্চল, তাঁকর কেই উঠি গলে কথাটা বিগিড়ি যাব যে।
3: হো হো চালো হলা, ভালকে টিকে ধর, আউ টিকে মেলাই দিও,
2: বিলেটাকে বুড়া মাঝিকে দিও।
3: হ্যাঁ ভালকে টিকে টেক, আউ টিকে উপরকে টেক।
2: হ্যাঁ দিও,
3: জোরকে ফিঙ্গি দিও,
2: জোরকে ফিঙ্গ,
3: ওয়ান
2: ওয়ান টু থ্রি।
3: কামটা সরি গলা। ওহো, মো ছাতি যে খালি ধড়পড় হোতিলা, এমিতিকা লুচা ছপা কামকু মোর বেশি ডর।
0: যা বি হেউ, গোটে কলঙ্কটা তো গলা, তাঁকর কই দেখি নাতি তো?
2: মা, তাঁক ঝরকার কেহি অনেইলা ভি জনা পড়ুলা,
0: যিয়ে দেখিবো দেখু, গোটে সমস্যার সমাধান তো হয়ে গলা।
2: হেই সুরমা আন্টি ইয়াড়ুকু আসছন্তি,
3: সি দেখি পকাইলে না কিস?
0: যাহা দেখা গলা জি, তুমি নিজে ধরা পড়িব, কিছু ন জানলা ভাড়া ঠিয়া হয়ে রুহ, সিয়ে আম কারবার কিছু দেখি নাহান্তি।
4: মু সবু দেখিছি, তুমি দুই জন মলা বিলে এটাকে আনি আম বাড়িরে পকাই দেল না?
3: আমে?
4: হ্যাঁ তুমি দিহে, মু ঝরকা ফাঙ্করু সবু দেখিছি।
3: কোন করিথান্তে কহিল, বহুত গন্ধ করুথিলা।
0: তুমি রাগ ধর পছে, আমাকু তো বহুত অসনা লাগিলা।
4: আরে নাই, মু রাগু নাহি যে, তুমি এবে মতে কুহ, মু কোন করিবি, তুমি যেমতে মলা বিলে এটাকে আনি আম বাড়িরে পকাই দেল, মু কোন সেমতে আজনক বাড়িকে পকাই দেবি, এইথির কোন সমস্যার সমাধান হয়ে যাব, সে গন্ধ কোণ আমার সমস্ত ঘরক আসবনি।
0: দশা দিয়া বিলেটা মোলা নাই যে, গোটে কড়ি জুটাই চালিগলা।
4: আরে বিলেটা কড়ি জুটাই না, কড়ি তো জুটুছু আমি নিজে, আমি সমস্তে নিজ কথা ভাবুছু, হেলে সাহি পড়িশা কথা, সমাজ কথা বিচার কু নউনু।
0: তাহলে তুমি গোটে বুদ্ধি কর, আম মুড়কু তো কিছু জুটুনি।
4: তার একমাত্র বাট হেলা গাত করে পতি দেবা।
0: প্রথমরু সেই কথা ভালো হইতা না?
4: আরে এবে বি সময় আছে, সেইটা বেশি পচি না, অধিক পচিলে না কিছু করি হব না।
3: আজ কাহা মুহ চাই রাতে পাইলা কে জানি, এ মলা বিলেইটাকে নিয়ে চালিছি পালা, চালো তাকে গাত করে পতি দেবা।
2: আন্টি, আপন আসিনথিলে এ কড়ি মেন্টি নথান্তা, মুই যাউছি কদাল পাছিয়া নেই আসে।
4: আরে পিঙ্কি, ঝাড়ু নেই আসিবু?
2: ঝাড়ু কি হব আন্টি?
4: আরে বিরেড়িকু তো পতি দেবা, তারপরে আমি সমস্তে বাহারিবা সাহি সফেই পাই।
2: আন্টি বহুত বড়িয়া হব, খালি আজি নহে সপ্তাহকু থরে সাহি সফেইরে বাহারিবা, মু যাউছি টিকিকু ডাকি আনে। আরে হেই তো হেই টিকি আসিলাণি,
5: চাল পিঙ্কি মু বি তুম সাঙ্গরে যিবি।
0: চাল গ, বিলেই পোতা সারিবা তারপরে বাহারিবা সাহিকু, কথারে পরা আছি মুড়ু মারিলে জীব সরি দেবঙ্ক সঙ্গে কিম্পা করি, চাল গো চাল।
6: মুড়ু মারিলে জীব সরি দেবঙ্ক সঙ্গে কিম্পা করি, নাটকটি তো শুনিল পিলায়ে। তবে পিলায়ে, বেলে বেলে বর্ষা হেউছি তো আউ কেতেবেলে খরা পুরাপুরি টান মধ্যে হেউছি, নুহে কি পিলায়ে?
7: হ্যাঁ রে পিলায়ে, তেণু দেহ পাক।

পরে পরে শুনিলে কেতুটি ঝুমার পরিবেশন কলে শিল্পী উমাকান্ত নায়ক এবং সাথী আকাশবাণী বারিপদা। সময় দিন 12:30। পরবর্তী কার্যক্রম শুনিপারে কিছুক্ষণ মধ্যে। রিলে করছ আকাশবাণী বিবিধ ভারতী প্রসারণ সেবার।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা রাইট তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: শ্রোতা ভী আজ নারী মহল কার্যক্রম শুণত নাটক ধাতব সন্তোষ যাত্রা মূল রচনা করেছেন চৌধুরী হেমকান্ত মিশ্র বেতার রূপান্তর গোপাল ছোট্রায় প্রযোজনা মনোরঞ্জন দাস
1: সুমন্ত আপনার হাকুটি আস্তে মারিবা কথা কহিলেন যে এইটা কোন আস্তে জিনিস এ হাকুটি ছিঙ্ক আউ এই জাতীয় এই স্রোত মিশ্রিত মানে ইয়ে সব কোন বোল মানিবা জন্তু পঞ্চম হোক কি সপ্তম হোক যৌ পর্দা ঠেলি আসবা কথা ঠিক আসি
2: আপনার পরিমাণটা টিকে বেশি হয়ে যাচ্ছে না
1: টিকে নুহ টিকে নুহ সুমন্ত বাবু বেশি খুব বেশি বার পিস মাছ কি চমৎকার প্রিপারেশন গিরিয়ানা রন্ধা তো আউ যাহা কহ শিব মহান্তি তা পুয়া বাহাঘর কু আজি যাহা ভোজি খাইবা কু দেলা না অপূর্ব অপূর্ব
2: ভগবান শিব মহান্তি আর তাঙ্ক পুয়া বহুঙ্কর মঙ্গল করি এই বিনোদ এটা জানতো হ্যাঁ এই পাকাটা ফাঙ্কা আছে সেটি হাত দেব কান্তু ওহো এটা হাতটা টেকি ঠিয়া হলে জানতো
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গলি গলি এইটি সুমন্ত এনে হি সিগারেট ট্রে বুলি আইলানি আপন জানতো তো আপনকর আনন্তু আর মো পে খনে আনন্তু
2: হ্যাঁ আপন জানতো
1: টিকে টিকে ঘুঞ্চিবা আজ্ঞা টিকে কুলিটা করি পকে সুমন্ত ধন্যবাদ টিকে দিয়ে আসলি কাড়ন্তু
2: হ্যাঁ আর যৌতুক জিনিসপত্র সব দেখলে তো
1: গোটা প্রদর্শনী খোলা হয়েছে আর নদেখবি কেমি রেফ্রিজারেটর রেডিওগ্রাম স্টিল আলমিরা ওয়াশিং মেশিন গ্যাস চুলা সিলাই মেশিন পরিবা কাটা মেশিন মশলা বটা মেশিন মেশিন মেশিন মেশিন না কোণ কোণ দেই না
2: মোটরকার মোটরকার
1: দেবে দেবে দেবে কিউ লাগি যাইছি আউ মাস দুইটার গাড়ি আসিযোগ জোনারে টাকা ডিপোজিট হয়ে যাই
2: মানে শিব মহান্তি বহু কুমারী অর্চনা ক্ষমা করবে আর কুমারী নুহতি কাল শ্রীমতী হয়ে গলেনি তাঁকরি না টাকা ডিপোজিট হয়েছি
1: আজ্ঞা
2: এই প্রসঙ্গে অধ্যাপক অবেহেরাঙ্কর গোটাই উক্তি মোর মনে পড়ুছি
1: যথা
2: এক আলোচনা চক্রে অধ্যাপক বেহেরা থরে কইতিলে এ যুগর মানিষ তা নিজ ভিতরে আউ সন্তোষ খোঁজি পাওনি
1: খাইসারি হাত ধোয়া পেই যদি ভিড় ঠেলি কুস্তি কসরত করিবাকু পড়ে আউ সন্তোষ পাই হোক উঠু
2: সেইথি পাই সে মোটর কার ঠু আরম্ভ করি মশলা বটা মেশিন পর্যন্ত বিভিন্ন ধাতব পদার্থ মধ্যে এই সন্তোষকু খোঁজি বুলুচি যদিও সে জানে যে এ সবু জড় পদার্থ মধ্যে লুহা তম্বা পিতল প্রভৃতি প্রাণহীন ধাতু ছড়া আউ কিছি নাহি পুনি এ সবু ধাত স্যার আপন নমস্কার স্যার
3: কথাটা কই এ যায় মনে রাখিছন্তি তাহলে
2: দামিকা কথাটা তো মো টিপা খাতারে টিপি রাখিছি
3: আচ্ছা আচ্ছা ভোজন পর্ব শেষ হলানি
2: আজ্ঞা
3: এথর তাহলে ঘর বাউড়া
2: আজ্ঞা
3: যাবে কেমতি রিক্সা
2: তাই তো একমাত্র অধমদারণ পন্থা কিন্তু অবস্থা যাহা দেখুছি এটি রিক্সা পাইবি
1: ভিড় ঠেলিবাকু পড়িব
3: যাবাকু বাহারলে

0: दि पांच मिनिट डेरी हेले माने चलिबो त
1: काहेकि सर
0: मो गाडी रे जिबे कोन एम दे थोय रहि गेले जे मु गाडी किनि छी
1: सर
0: किनि छी अवश्य बेसी दिन ने ए दि मास होबो अरे बाबू किनी अच्छा मुझे गृहकर्ता को देखा कर दे आसे जीवा था कौन मोर गाड़ी जीवा
2: सी किए कि ओ सुमंत सी किए
1: अध्यापक बेहरा
2: जहाँ कथा बर्तमान आप कहते मान जी धातव सतोष से गाड़ी किनी
1: कथा तो সেদিন যে ধাতব সন্তোষ বিরুদ্ধে বিষ উদ্গার করুলে আজ সে নিজে
2: হলে শ্রীমন্ত বাবু আপনি ইয়ে কম কলে
1: কম কলি
2: নিজ কামটা হয়ে গেল বলে মো সন্তোষ প্রতি টিকি আখি ফেরাইলে হ্যাঁ আপনার যা বাটে মো ঘরটা পড়ব অধ্যাপক বেহরাঙ্ক গাড়ি মতো উঠাই দেবার টিকি সুবিধা করাই দিয়েছিল
1: সে তো চালি গেলে
2: এই তো যাও
1: পথর যাই কহবাটা শুনতু আচ্ছা আচ্ছা সে
2: আসুন আসুন না আপনার রহতু আপনার রহতু
3: না না সুমন্ত অধ্যাপক বেহরাঙ্কর মু একান্ত অপরিচিত মো পেয়ে আপনার বন্ধু অনুরোধ করিবাটা মানে
2: আসলে
0: কন কন হইছি সুমন্ত বাবু
1: নাই স্যার ইয়ে মোর বন্ধু বিনোদ বাবু বিনোদ বলবন্তরা পৌর সংস্থার কীটনাশক অফিসার
0: আচ্ছা আচ্ছা জানি খুশি হলি তারপরে বিনোদ বাবু
2: নাই স্যার এই সুমন্ত বাবু কইলে মো ঘরকু যিবা বাটরে তো আপনক ঘর পড়িব
0: আপনক ঘরকু যিবা বাটরে মো ঘর
2: নাই স্যার সুমন্ত বাবুক ঘরকু যিবা বাটরে মো ঘর পড়িব
0: হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে
2: মু তাঁকু কইবি মানে সি আপনক কইবে
0: কোন কইবে
1: আপন যদি আপন দয়া করি তাঁকু আপনক গাড়ি রে
0: আরে আরে নিশ্চয় নিশ্চয় এথেরে আপন তাঁকু সি আপনক আপন দুয়ে মিশি মতে এসব কইবা কিছু দরকার নাই গাড়িটা হেইছি মনিষ বইবাকু মনিষ যদি চালি চালি গলা আউ গাড়িটা যদি সেই বাট দিয়ে খালি খালি চলে গলা এইটা ওটা বড় সুন্দর কথা হব তাহলে বিনোদ বাবু আপন মোর গাড়ি আছে হ্যাঁ সুমন্ত বাবু গাড়িটা সে দেখছেন না সামনা পড়িয়া ভিতর কছি BMY 3003 বুঝলে না মু টিকে ছেড়া আছে
4: দণ্ডপাণি না
0: দণ্ডপাণি
4: আরে তুমি কুড়ছিল
0: কোন ব্যাচরে বসিল কাই আমু ব্যাচরে তো মু তোমাকে দেখিলনি
4: আজ্ঞা আপনকর সেটি জায়গা নথিলা তলে লেডিজ মানে যৌটি বসতিলে
0: ও আচ্ছা সেইটি বসি পড়ল
4: করি থান্তি আও আজ্ঞা তৌলিয়া খন্ডে ঝুলি দেই সেই পাখরে বসি পড়লি ভারি তরবরিয়ারে থিলি তো
0: এবে বি তো তরবর জানা পড়ছো
4: গোটে রিক্সা আটকি যে কালি পড়িব
0: ও পড়ি যাও
4: আমি তবে জিবু কেমিতি
0: আমি বইলে তমে আও তম স্ত্রী তো
4: নাই আজ্ঞা তাঙ্ক ভাই
0: পিলা ভাই
4: পিলা কাই কি হব বড় বেশ বড় এই আজ্ঞা পড়াইলা রিক্সা
0: বাবা আরে দণ্ড পড়ে শুনো দণ্ড পড়ে শুনো মু যেতেবেলে কইছি রিক্সা পড়ু রিক্সা হুয়ে তো পলাই যাব কিন্তু মু তো পলাই যাওনি
4: আজ্ঞা কলেজ ছক যাই যাবু টিকে তরবরিয়া কাম
0: রিক্সারে গলে আগে পৌঁছিব না গাড়ি রে
4: গাড়ি কাই আপনক ড্রাইভার পরা
0: ও হো রে বাবু মো ড্রাইভার র পুও বাহাগর সে ছুটি রে আছি আ মো স্ত্রী রিক্সারে বসে গলে তা পুও বউকু সংখলি বাকু বাকি রহি গলু মু আউ গাড়ি
4: হ্যাঁ তো
0: গাড়ি নেই মু এঠিকে আসছি
4: আপন আজ্ঞা নিজে গাড়ি চলে আসিলে
0: আরে মো গাড়ি চলেবাটা অবশ্য মো স্ত্রী পছন্দ করতে নি এ কিন্তু দণ্ডপাণি তুমি তো জানো নিশ্চয় জানো যে দুনিয়ারে অনেক স্ত্রী তাঙ্ক স্বামী মানকর এভাবে অনেক কিছু কথা কো পছন্দ করতে নি এপরিকি অনেক স্ত্রী তাঙ্ক স্বামী মানুকি পছন্দ করতে নি ইয়া বলি গাড়ি সব অটকি যাচ্ছে না স্বামী মানে কোটি অটকি যাচ্ছে
4: নাই আজ্ঞা মু কইতিলি আপনক গাড়ি তো বরাবর ড্রাইভার চলায়
0: ঠিক আছে ঠিক আছে তুমি তোমার পরম বন্ধু কো নেই গাড়ি পক্ষ যা দিয়ে মো গাড়ি রে যাব
4: আজ্ঞা
0: ঠিয়ালো কাই কি যাও
4: যাওছি আজ্ঞা যাওছি নমস্কার নমস্কার
0: আপনি তো আমার পাশে বসিলে মু দেখিছি আর সব খবর কোন কুহন্তু
1: খবর হ্যাঁ মোর কটক বদলি হইছি
0: বাহ সুখবর ঘর পাকু আসিলে
1: হ্যাঁ খুদা কি মেহরবানি হ্যাঁ শুনিলি আপনি গাড়ি কিনিছন্তি
0: খালি শুনিলে
1: আউ কোন গাড়ির রস চাখিয়ার মৌকা আপনি দেলে কোটি
0: এ বাত তাহলে আসন্তু
1: কোড়ে
0: রস চাখিবা
1: চালন তো
2: সুমন্ত বাবু ভারি দিলদারি মানে বেশ উদার মনা লোক তো ও সুমন্ত বাবু আই শুনছন্তি কোন ভাবুছন্তি
1: শুনন্তু হুদা বি জিবে
2: কোয়াড়ে
1: আমরি সাথে ধাতব সন্তোষ যাত্রা
2: বুঝি পারলি নাই
1: বুঝিলে এটি অধ্যাপক বেহরা যাহাকু দেখুছন্তি তাঙ্কু গাড়িরে বই নেওয়া পাই নিমন্ত্রণ করুছি
2: আয় করন্তু আম কথা তো তুটি যাইছি
1: কহুছি বিনোদ বাবু চাললে হ্যাঁ চলুন আমি এবে শুনে গাড়িরে বসে পড়িয়া চাললে চল
2: গাড়ি কো গাড়ি আজ্ঞা কা গাড়ি
1: আপন কি
2: মু রাখাল
0: কো রাখাল
2: আপন মতে চিনি পারিবে নাই মু অধ্যাপক বেহরাঙ্কর জনে ছাত্র
0: অধ্যাপক বেহরা
1: ও অধ্যাপক বেহরা এই এই সেই আড়ু তো গলে

0: শ্রোতা বন্ধু, প্রত্যেক রবিবার সকাল 8:15 থেকে 9 পর্যন্ত প্রচার করা যাচ্ছে কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রমের পুনশ্চ প্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8:15 থেকে 9 পর্যন্ত শুনিপারে। হ্যালো বারিপদা কার্যক্রমে নিজ পছন্দর গীতক সামিল করা চাহুলে প্রতি বুধবার অপরাহ্ন 4টা-5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বর হচ্ছে 0679225415। আউথরে কহি রাখুছু শ্রোতা বন্ধু, প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টা-5টা মধ্যে টেলিফোন করন্তু। টেলিফোন নম্বর 0679225415।
1: দুশ্মন কি তরহ মে দুশ্মন

0: জটিল স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধক বিহীন এই অজনা ভূতাণু এবে বিশ্বব্যাপী বহু লোকঙ্ক মধ্যে দেখা দেইছি। রোগর স্থায়ী চিকিৎসা ব্যবস্থা এপর্যন্ত বাহারি পারি নাহিঁ এবং দৈনন্দিন জীবনশৈলীকু এহা বিপর্যস্ত করে দেউছি। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে লুপসকু লোকলোচনকু আনিবা। এহাকু অনদেখা কলে এহার ভয়ঙ্কর পরিণাম পরিদৃশ্য হব। এই রোগর প্রভাবে শরীরর কোষ এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হওয়া সহ খঞ্জা, চর্ম, বৃক্ক, হৃৎপিণ্ড এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে এ সম্পর্কে ডাক্তার সম্বিত সুবুদ্ধি আকাশবাণী কুহতি।
1: শরীরর সব অঙ্গক এফেক্ট করে, যেমনি কি আমার স্কিন এফেক্ট হুয়ে, যেটা কি আমার এতে বটরফ্লাই র্যাশ হুয়ে, পুরো মুহে র্যাশ হব, যেটা কি আমার নাক সন্ধিকে ছাড়িকি পুরো বটরফ্লাইর র্যাশ দেখা যাব। এছাড়া আমার গণ্ঠি মধ্যে এতে এফেক্ট হুয়ে, জয়েন্ট পেন হুয়ে। যেতে জলদি আমি এখন ডিটেক্ট করিবা তাকে, সেতে জলদি আমি তাকে ট্রিট করিকি এ বহু জলদি রেমিশনরে বি রহিব।
0: পাণিপাগ। দক্ষিণ আন্ডামান সাগর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের সৃষ্ট ঘূর্ণিবলয় লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাণিপাগ কেন্দ্রর সূচনা অনুসারে এর প্রভাবে রাজ্যের বর্ষার পরিমাণ বৃদ্ধি পাইব। আসন্তা চব্বিশ ঘণ্টা মধ্যে বিজুড়ি ও ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে সতেরোটি জেলা সতর্ক সূচনা জারি করা যাইছে। মুখ্য সংবাদ পুনি থরে। সোমনাথ অমৃত পর্ব অবসরে আসন্তাকালি মন্দিরর ধ্বজ পূজা ও মহাপূজার সামিল হবে প্রধানমন্ত্রী। দেশের সম্ভাব্য বন্যা ও গ্রীষ্মপ্রবাহ স্থিতির মোকাবিলা ও প্রস্তুতির সমীক্ষা কলে স্বরাষ্ট্রমন্ত্রী। সম্বলপুর জেলার 194 কোটি টাকা মূল্যর বিভিন্ন বিকাশমূলক প্রকল্পর লোকার্পণ ও শিলান্যাস কলে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবং পুরী শ্রীমন্দিরের আসন্তাকালিঠ পুঁ থে আরম্ভ হব রত্নভণ্ডার অলঙ্কার গণতি মণতি। আঞ্চলিক সংবাদ আজ এদিকে শেষ হল।
2: জলদি টিফিন প্যাক কর রাজু, মোবাইল ছাড়ে।
3: আরে দিদি, ব্যাংক র নম্বর দরকার, রিফান্ড আসিনি। মিলিগলা, এবে কল করুছি দিদি।
2: বিনা নম্বর যাঞ্চ করিকি প্রায়ত জালিয়া লোকে ব্যাংক র নকলি ওয়েবসাইট ও মিছ নম্বর দ্বারা টঙ্কা ঠকেই করি থান্তি।
3: তো ঠিক নম্বর
2: ব্যাংক র অফিসিয়াল ওয়েবসাইট কিংবা কার্ড রে।
3: তুমি তো বঞ্চাই দেল দিদি,
2: কামরু নুহে।
4: আরবিআই কহে
5: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনার সুরক্ষার ধ্যান।
6: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র।
7: জনজীবন সংবাদ উপস্থাপনার মু লহরিকা পটনায়ক। মা পাই আজ স্বতন্ত্র দিনটিয়ে। গর্ভরে সন্তানকু ধারণ করে সংসারর আলোক দেখাইবা এবং সমাজরে প্রতিষ্ঠিত করে ছিড়া করাইবা ক্ষেত্রে মা'র ভূমিকা অবর্ণনীয়। সন্তানকু খালি সফল করিবা নুহে, অনুশাসন শিখাইবার মধ্যে মা'র যথেষ্ট ভূমিকা রয়েছে। কেবল মানুষ মা নিজ সন্তানর লালন পালন পাই পরিশ্রম করে না, এমানে পশু হলে মধ্যে নিজ সন্তান পাই স্নেহ, শ্রদ্ধা ও যত্নরে আদৌ অভাব করতে না। শাবককু অনুশাসিত করাইবার মধ্যে প্রাণী জগতর এই মা মানে খুব সতর্ক। প্রাণী জগতর এপরি কেতেক মা'ঙ্ক সম্পর্কে আসন্তু জানিবা। গরিলা মা নিজ শাবক প্রতি মানুষ পরি কোমল এবং সমর্পিত হয়ে থাকে। প্রায় 8.5 মাসর গর্ভধারণ পরে সে শাবক জন্ম দিয়ে এবং প্রথম কিছু মাস শাবককু 24 ঘণ্টা কাল নিজ কোলরে ডকি খুব স্নেহ ও সুরক্ষার সহ পালন করে থাকে। সেমানে শাবক মানকর যত্ন নেওয়া সহ সেমানকু খাদ্য খোঁজবার উপায়, সামাজিক অনুশাসন এবং দলগত ভাবে রহিবার নিয়ম বি শিখাই থাকে। গরিলা সমাজরে প্রত্যেকঙ্কর এক স্বতন্ত্র স্থান রয়েছে, তেণু মা গরিলা শাবককু নিজ পাই স্থান প্রস্তুত করিবার কৌশল বি শিখাই থাকে। অনুশাসন শিখাইবা সহ শাবককু সবুবেলে ছাতিরে জাকি রাখি গেল্হা করুথায় মা। 3 মাসর হেলা বেলকু শিশু গরিলা মা পিঠিরে চড়ি বুলাবুলি করিবারে লাগে। জীবজগতরে সুপর মম বা শক্ত মা ভাবে পরিচিত হাতি প্রায় 22 মাস ধরি গর্ভধারণ করিবা পরে শাবক জন্ম দেইথায় মা হাতি। সদ্যজাত হাতি ছুয়ার ওজন প্রায় 200 পাউন্ড অর্থাৎ 90 কিলোগ্রাম পাখাপাখি হয়ে মাই হাতি জীবন সারা নিজ মা সহ রহুথিবা দেখা যাইছি। মা হাতি নিজর অনেক সম্পর্কীয়ঙ্কু শাবকর যত্ন নেবা কামরে নিয়োজিত করিপারে, ফলরে সমস্তে খুব আরামরে খাদ্য খাইপারন্তি। হাতি নিজ সন্তানকু খুব স্নেহ করুথিলে বি বেশ অনুশাসিত হয়ে মা হাতি। শাবককু খাদ্য এবং পানি খোঁজিবা, সমূহরে রহিবার নিয়ম এবং নিজর সুরক্ষা উপায় শিখাই থাকে। হাতি দলরে মুখ্যত মাই হাতি মানে রহুথিবা বেলে এক বয়স্ক মাই হাতি এহার নেতৃত্ব।